যদি সে সকালে খানা কবিরা তোর সকেলকে পুরিয়া বাঁধি দে দিল চার কো পেখনা অন্ত খে পিছে সুঞ্জি দে ডরাউনি সুঞ্জি দে ডরাউনি যা জি বিচো যায় পায় বলম।